আজ বুধবার, 23 বৈশাখ 1948 শকাব্দ, 13 মে 2026 খ্রিস্টাব্দ, 29 বৈশাখ 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5:48 48 সেকেন্ডে, সূর্যাস্ত 6:04 মিনিট।

32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 23 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দিই আজ 13 মে 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 বাজে শুনবেন আজকের চাষবাস কথিকা মাছের বর্জ্যের পুনর্ব্যবহার, বলবেন ডক্টর পুষ্পার্ঘ পান্ডা। সকাল 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গর্ভকালীন পুষ্টি, বলবেন ডাক্তার পুষ্পার্ঘ পান্ডা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন মিতালি ভট্টাচার্য ও শৈলেন চক্রবর্তী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী ঘোষ, 8:00 জানা অজানা কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন, বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী, শুনবেন প্রথম পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী দেববোম দাস, 8:20 কথিকা অগ্নিযুগের অনামীরা হরিপদ ভট্টাচার্য, বলবেন কৃষ্ণেন্দু দেব। সকাল 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী পুষ্পেন দে। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানে দ্বিতীয় পর্ব, 10:00 গানের ভেলা উপস্থাপনে থাকবেন শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণী অনুষ্ঠান তরুণ তুর্কি অতিথি হয়ে উপস্থিত থাকবেন শুভশ্রী রপ্তা।

উপস্থাপনা প্রিয়াশা চক্রবর্তী ও সৌরিক ঘোষ। বেলা ১২টায় সাথিনা পাইনের কণ্ঠে শুনবেন ভজন। ১২:১৫ লোকগীতি শিল্পী পৌলমী দত্ত। ১২:৩৫ গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, অপুষ্টি দূরীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। আলোচনায় ডক্টর মানস চক্রবর্তী, মিতালি পালোধি, সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক। ১টায় ছায়াছবির গান। ১টা:৫০ মহিলা মহল, আমার কলম, উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। ২:০৫ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। ২:৩০ আধুনিক গান দ্বিতীয় অধিবেশনে। ৫:০০ ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য। ৬:০৫ এবং ৬:১৫ শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। ৬:৪০ কৃষি কথার আসর। ৭:৩০ সমীক্ষা। ৮:০০ নানা রঙের গান। ৮:৩০ আইনি কথা। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন তবলা সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। ৯:৩০ আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৯:৪৫ অনুরোধের আসর। ১০:০০ ছায়াছবির গান। ১০:৩০ সাথিনা পাইনের কণ্ঠে ভজন। নজরুল গীতি শুনবেন দেবপম দাসের কণ্ঠে ১০:৪৫। ১১:০০ আধুনিক গান শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন শরৎ, শিল্পী পুষ্পেন দে। সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে ৬:১৫ সুভদ্র সঙ্গীত শুনবেন ঠুমরি, শিল্পী লক্ষ্মী শঙ্কর। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুসৌমি মাইতি। ৬:৩৫ ধারাবাহিক রামচরিত মানস শুনবেন ১০৯তম পর্ব। ৬:৪৫ ননী দত্তের কণ্ঠে শুনবেন ভজন। ৭:১০ যুবনী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় থাকবেন মনীষা চক্রবর্তী। ৮:৩০ প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। পৌলমী দত্তের কণ্ঠে লোকগীতি শুনবেন ৮:৫০। ৯:১০ রাজধারা। ১০:১৫ আঞ্জুমান। ১১:০০ পাশ্চাত্য সঙ্গীত ওয়ার্ল্ড মেলোডিস। ১২:১২ সুরভি। ১২:২০ এবং ১:১০ শুনবেন পাশ্চাত্য সঙ্গীত। ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চিত পরিচিত তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৫:১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুসৌমি মাইতি। ৫:২০ উর্বশী। ৬:১০ হিন্দি বার্তা। ৬:৩০ গুলশান। ৭:১০ দেবপম দাসের কণ্ঠে নজরুল গীতি। ৭:৩০ দর্পণ। ৮:০০ হিন্দি ছায়াছবির গান। ৮:১৫ হরাইজন। ৯:১৬ স্পটলাইট। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান এবং ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম ১৩ মে ২০২৬ বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে সুভদ্র সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ঠুমরি, শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। প্রথমে শুনবেন রাগ যোগিয়া, তারপর রাগ ভৈরবী, শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর।

এতক্ষণ শুনলেন ঠুমরি, শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। প্রথমে শুনলেন রাগ যোগিয়া, তারপর ভৈরবী, শেষ হল সুবাদ্য সঙ্গীত আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী সুসৌমি মাইতি।

শেষ হলো রামচরিত মানস। আজ শুনলেন 109তম পর্ব। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে ভজন। আজকের শিল্পী ননী দত্ত। প্রথমে ব্রহ্মানন্দের ভজন।

শেষ হলো ভজন। আজকে শিল্পী ছিলেন ননী দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

সুপ্রভাত বন্ধু, আজকে সকালে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি মনীষা। আচ্ছা, রবি ঠাকুরের কবিতার ওই লাইনটা তোমাদের মনে আছে? ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এইবারে এই কবিতাটা পড়ার পরে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, আমরা কি সত্যি অনেক রকম সত্যিকে খুব সহজে গ্রহণ করতে পারি? এই প্রশ্নটা যদি তুমি 50 জনকে জিজ্ঞাসা করো, অনেকেই বলবেন যে তারা তাদের কমফর্ট জোনের বাইরে গিয়ে কোনো কিছুই পছন্দ করেন না, বা তিনি হয়তো তার অপ্রিয় কোনো সত্য কথাকেই পছন্দ করেন না। সাত সকালে এমন একটা কথা কেন বলছি আমি? আসলে দৈনন্দিন কাজ করতে করতে, এক্সেল সিটের কাজ করতে করতে, আমরা আমাদের এই ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম মনে রাখি না, তখন এইসবের গুরুত্বও আমরা প্রায় ভুলেই যাই। কিন্তু আমাদের ভাবা উচিত যে কেন এটা আমরা মেনে নিতে পারছি না, কি কারণ থাকতে পারে, সেই নিয়েই আজকে সকালে তোমার সঙ্গে গল্প করব আমি। আসলে আমরা আমাদের কিছু বিষয়কে বড্ড ছোট মনে করি, গুরুত্বহীন মনে করি, আমরা ভাবি যে এটা হয়তো আমাদের কোনো জীবনের ব্যক্তিগত সমস্যা। কিন্তু যদি একটু ভালো করে নোটিস করা যায়

তাহলে দেখা যাবে যে আমাদের মতো অনেক মানুষের এই বিষয়ে অনেক রকম মতামত আছে, অনেকেই এই সমস্যার সম্মুখীনও হয়েছেন। আসলে আমাদের জীবনটা হলো ধাঁধার মতো, বড্ড জটিল, তাই জীবনটাকে সহজ করাও খুব সহজ নয়, আর সহজ কথাকে মেনে নেওয়াও খুব সহজ কিন্তু নয়। এই ধাঁধার উত্তর আমাদের খুঁজতেই হয় রোজ। আজকে সেই নিয়েই কথা বলবো, তবে তার আগে শুনে নেব একটা গান। আজকের এই গল্পের আসরটা বরং ভোরের কুয়াশা দিয়েই শুরু করি। চন্দ্রবিন্দু থেকে ভোরের কুয়াশা তোমার জন্য।

শুনলাম একটা গান, একটা গল্প বলি শোনো। একটা দেশ ছিল যেখানে একটা জাদুর শহর ছিল। সেই শহরে যারা বাস করত তারা নিজেদের খুব নিখুঁত মনে করত। আর সেই শহরের বিশেষত্ব ছিল যে সেখানে কোনো সাধারণ আয়না ছিল না, সেখানকার মানুষ কেবল নিজেদের তৈরি করা কল্পনায় বাস করত। সেই শহরে একদিন এক কারিগর এলেন, তার ঝোলায় ছিল একটা বিশেষ আয়না। তিনি শহরের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে আমি এমন এক আয়না নিয়ে এসেছি যা আপনাকে আপনার বাহ্যিক রূপ নয় বরং আপনার চরিত্রের প্রকৃত সত্যটি দেখাবে। সবাই খুব অবাক হয়ে গেল। সেই শুনে তারা খুব আগ্রহী হয়ে পড়লেন। তখন সেই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। সবাই জানতেন যে তিনি খুব দয়ালু, কিন্তু আয়নার সামনে যখন গেলেন তখন দেখা গেল যে তার মতো লোভী মানুষ আর নেই। তাকে যখন এই কথা বলা হলো তিনি তো রাগে চিৎকার করে উঠলেন যে এই আয়না মিথ্যে বলছে, এটা ভাঙা। একে একে আয়নার সামনে সবাই এসে দাঁড়ালো। যে নিজেকে সাহসী ভাবত সে দেখল তার মতো ভীতু আর কেউ নেই। যে নিজেকে জ্ঞানী ভাবত সে দেখল তার অহংকার। মুহূর্তের মধ্যে পুরো শহর ওই কারিগরের ওপর ভীষণ চটে গেল। কেউ সত্যটা মেনে নিতেই চাইল না। তারা বলতে লাগলো যে আমরা আমাদের এই সাজানো মিথ্যে নিয়েই সুখী, তোমার এই তেতো সত্যি কথা আমাদের জানার কোনো দরকার নেই। ভিড়ের আড়ালে দাঁড়িয়ে ছিল একটা ছেলে। সে নিঃশব্দে আয়নাটির সামনে এসে দাঁড়াল। আয়নায় সে নিজের অনেকগুলো ভুল এবং নিজের যে খামতি সেগুলো দেখতে পেল। সে দমে না গিয়ে কারিগরকে জিজ্ঞাসা করল, সবাই তো রাগ করছে কিন্তু আমি কি করতে পারি বলতো? কারিগর হাসলেন। তিনি বললেন যে অপ্রিয় সত্য হলো তেতো ওষুধের মতো, সবাই এর স্বাদ পছন্দ করে না বলেই ওষুধ ফেলে দেয়। সবাই এটাকে অপছন্দ করে তাই তাদের অসুখও সারে না, কিন্তু যে এই তেতো স্বাদটুকু গ্রহণ করার সাহস দেখাবে সেই নিজেকে বদলে ফেলার শক্তি পাবে। সেই ছেলেটি সেই আয়নাটি নিজের কাছে রেখে দিল। বছরের পর বছর সে আয়নায় নিজের ভুলগুলো দেখত এবং তা সংশোধন করত। একসময় দেখা গেল শহরের বাকি মানুষ যখন নিজেদের ভুলগুলো লুকিয়ে রাখতে রাখতে কিরম একটা আড়ালে চলে যাচ্ছিল, কিন্তু তখন সেই ছেলেটি নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করে এগিয়ে যাচ্ছিল। আমাদেরকেও এইভাবেই এগোতে হবে। নিজের ভুলগুলো থেকে পালিয়ে গিয়ে নয়, সেগুলো সংশোধন করার মতো সাহস শক্তি আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে। এই বিষয়ে আরও অনেক গল্প করব, তবে তার আগে শুনে নেব আরও একটা গান। শাহানা বাজপেয়ীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। শুনতে থাকো, ফিরছি গানের পরে।

শাহানা বাজপেয়ীর কণ্ঠে শুনলাম একটা সুন্দর গান। এই ব্যাপারে তো কথা বলবই, কিন্তু তার আগে আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী বিশেষ ঘটনা ঘটেছে সেই সম্পর্কেও জেনে নেব।

1638 সালের আজকের দিনে সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল। ১৭০৭ সালের আজকের দিনে প্রখ্যাত সুইডীয় উদ্ভিদ বিজ্ঞানী, চিকিৎসক এবং প্রাণীবিজ্ঞানী কার্ল লিনিয়াস জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক দ্বিপদী নামকরণের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। তাকে আধুনিক শ্রেণী বিন্যাসবিদ্যার জনকও বলা হয়। এছাড়া তিনি আধুনিক বস্তু বিজ্ঞানের জনকদের মধ্যে অন্যতম। সুইডিশ ক্যারোলাস লিনিয়াসই প্রথম জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণীকুলে শ্রেণীবিভাগ করেন। এই অর্থে তিনি হলেন জীবজগৎ শৃঙ্খলাবদ্ধ করার প্রথম প্রবক্তা। লিনিয়াস উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিগুলোর নামকরণে নৈরাজ্য দূর করে দ্বিপদী নামকরণ শুরু করেন। তার প্রবর্তিত নামকরণের আগে বিভিন্ন প্রজাতির বৈজ্ঞানিক নাম ছিল।

অনেক দীর্ঘ। লিনিয়াস মানুষ প্রজাতির নাম রাখেন হোমো স্যাপিয়েন্স। ১৯১৮ সালের আজকের দিনে প্রখ্যাত নৃত্যশিল্পী তঞ্জোর বালা সরস্বতী জন্মগ্রহণ করেন। ভরতনাট্যম এই নৃত্যশৈলী ভারত এবং বিশ্বের বিভিন্ন অংশে সুপরিচিত পেয়েছিল তাঁর জন্য। ১৯৫৭ সালে তাকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। ১৯৭৭ সালে ভারত সরকার প্রদত্ত সম্মান পদ্মবিভূষণও দেওয়া হয়। ১৯৮১ সালে তিনি চেন্নাইয়ের ইন্ডিয়ান ফাইন আর্টস সোসাইটির সংগৃহীত সঙ্গীত এবং কলা শিখামণি পুরস্কার পেয়েছিলেন। শুনবো একটা গান, ফিরছি গানের পরে, শুনতে থাকো শুভমিতার কণ্ঠে। তোমার জন্য রইল এই গানটা।

1827 সালের আজকের দিনে কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহায্যে সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি সাহিত্য রচনা আরম্ভ করেন। 1855

কুঞ্জন্ডি। 1947 সালের আজকের দিনে প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য প্রয়াত হন। মাত্র 21 বছর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরের অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। 8-9 বছর বয়স থেকেই সুকান্ত লিখতে শুরু করেন। স্কুলের হাতে লেখা পত্রিকা সঞ্চয়ে একটি ছোট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন। তার দিন কয়েক পরে বিজন গঙ্গোপাধ্যায়ের শিখা কাগজে প্রথম ছাপার মুখ দেখে তার লেখা বিবেকানন্দের জীবনী। মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন। এরপর তার হরতাল বইতে সংকলিত হয়। ২০০১ সালের আজকের দিনে রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী অর্থাৎ আর কে নারায়ণ প্রয়াত হন। ইংরেজি ভাষার ভারতীয় সাহিত্যের প্রথম যুগের তিনজন পুরোধা ব্যক্তিত্বের অন্যতম ছিলেন তিনি। তারাই এই সাহিত্যকে বিশ্বে সুপরিচিত করে তুলেছিলেন। 2011 সালের আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার প্রয়াত হন, যিনি থার্ড থিয়েটার নামক বিভিন্ন ধারার নাটকের প্রবক্তা হিসেবে পরিচিত। 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় প্রতিষ্ঠান বিরোধী নাটক রচনার জন্য তিনি পরিচিত হন। মঞ্চের বাইরে সাধারণ মানুষের ভেতরে নাটককে ছড়িয়ে দেওয়ার প্রথম কাজ বাদল সরকারের। তার নিজস্ব নাটক দল শতাব্দী গঠিত হয় 1976 সালে। 1968 সালে সঙ্গীত একাডেমি পুরস্কার, 1972 সালে পদ্মশ্রী খেতাব পান তিনি। 1992 থেকে 93 সালে তাকে কালিদাস সম্মান দেওয়া হয়। 1997 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ থেকে ভারত সরকার তাকে সংস্থার সর্বোচ্চ পুরস্কার রত্ন সদস্য পদক দেয়।

0: İyi dinle.
1: আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমরা জানলাম। যেই কথাটা বলছিলাম তোমাকে, যে আমরা অনেকেই আমাদের সেই স্বপ্নের মধ্যে থাকতেই ভীষণ ভালোবাসি এবং স্বপ্নের মায়াজাল বুনতেও আমরা খুব ভালোবাসি। তো সেই রকমই একটা গান শুনে নিই মোহিনীর ঘোড়াগুলি থেকে, তোমার জন্য থাকলো স্বপ্নের মায়াজাল বুনতে।

এই যে আমরা আমাদের নিজেদের অপ্রিয় সত্যটাকে গ্রহণ করতে পারি না, কি মনে হয় কেন পারি না? আমরা পারি না তার অন্যতম কারণ হলো কনফার্মেশন বায়াস বা স্বপক্ষীয় পক্ষপাতিত্ব। এই বিষয়টা হলো আমাদের মস্তিষ্কের এমন একটি প্রবণতা যেখানে আমরা কেবল সেই তথ্যগুলোকেই খুঁজি বা সেই তথ্যগুলোকেই চুজ করি এবং বিশ্বাস করি যা আমাদের বর্তমান ধারণা এবং বিশ্বাসের সঙ্গে মিলে যায়। সহজ কথায় যদি বলা হয় তাহলে বলতে হবে যে আমরা যা বিশ্বাস করতে চাই আমাদের মস্তিষ্ক কেবল সেগুলোকেই সত্যি বলে প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে। এবারে জানবো যে এটি কিভাবে কাজ করে। আমরা যখন কোন একটি বিষয়ে একটি ধারণা তৈরি করে ফেলি তখন আমাদের মস্তিষ্ক তিনটি কাজ করে। প্রথম, তথ্য বাছাই করে, অর্থাৎ সিলেক্টিভ অ্যাটেনশন তৈরি করে। হাজারো তথ্যের ভিড়ে আমরা শুধু সেই তথ্যগুলোকেই দেখি যা আমাদের বিশ্বাসের পক্ষে, বাকিগুলো যথারীতি আমাদের চোখ এড়িয়ে যায়। এরপরে আসে বায়াসড ইন্টারপ্রিটেশন বা ভুল ব্যাখ্যা তৈরি করা। কোনো অস্পষ্ট তথ্য পেলেও আমরা সেটিকে এমনভাবে ব্যাখ্যা করি যেন আমাদের মতকেই সমর্থন করছে সেটা। এছাড়া আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে স্মৃতি বিভ্রম বা সিলেক্টিভ মেমরি। আমরা সাধারণত সেই সব মেমরি বা ঘটনা বেশি করে মনে রাখি যা আমাদের চিন্তা ভাবনার অনুকূলে ছিল। জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে, বাস্তব কিছু উদাহরণ দিয়ে তোমাকে এই বিষয়টা এবার একটু বলি। মনে করো তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো। তুমি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা মতাদর্শ পছন্দ করো তবে ফেসবুক বা ইউটিউব এই সব কিছুর যে অ্যালগোরিদম সেটা তোমাকে বারবার সেই একই ধরনের বিষয়কেই কিন্তু দেখাবে। এর ফলে তোমার মনে হবে যে পুরো পৃথিবী আমার মতো ভাবছে, যা তোমার কনফার্মেশন বায়াসকে আরও বেশি স্ট্রং করে তোলে। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে মনে করো যে তোমার একটি খুব ভালো বন্ধু রয়েছে কিন্তু তুমি বুঝতে পারছো যে সে তোমাকে অপছন্দ করে। এখন যদি তুমি একদিন তাকে ফোন করো আর সেই ব্যস্ততার কারণে তোমার ফোন না ধরে, তোমার মাইন্ডে বা তোমার ব্রেনে কিন্তু সঙ্গে সঙ্গে এইটাই ফাংশন করতে থাকবে যে আমি তো জানতামই যে সে আমাকে এড়িয়ে চলছে, অথচ কারণটা হয়তো অন্য কিছুই ছিল। এছাড়াও মনে করো আরও একটা বিষয়, সেটা হচ্ছে ধরো এই যে বিভিন্ন ধরনের ব্যবসার ক্ষেত্রে একজন বিনিয়োগকারী যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন তিনি কেবল সেই কোম্পানির উন্নতির খবরগুলোই কিন্তু পড়েন। কোম্পানির যদি কোনো নেতিবাচক রিপোর্ট থাকে বা কোনো সতর্কবার্তা থাকে তাহলেও কিন্তু তিনি অনেক ক্ষেত্রেই সেগুলো এড়িয়ে যান। তবে বলছেন না সবাই কাজটা করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয়তো এগিয়ে যান, কারণ তিনি বিশ্বাস করতে চান যে তার সিদ্ধান্ত সেইটাই কিন্তু ঠিক। এই কনফার্মেশন বায়াস আমাদের একটি ফিল্টার বাবেলের মধ্যে আটকে রাখে। এর ফলে কি হয়, এর ফলে আমরা আমাদের যে যুক্তিসঙ্গত যে সিদ্ধান্ত সেগুলো নিতে পারি না, ভিন্ন মতের মানুষের প্রতি অসহিষ্ণু হয়ে পড়ি, অপ্রিয় সত্য বা গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে আমরা পারি না। তবে এই বিষয়টা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এটা তো ধরো এক ধরনের সমস্যার কথাই বললাম, কিন্তু সমস্যাহীন পৃথিবী যেমন হয় না সেরকম সমস্যা থাকলে তার সমাধানও নিশ্চয়ই থাকবে, সেই ব্যাপারে বলবো। তবে তার আগে শুনে নেব আরও একটা গান। পাপনের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

আমরাও চলেছি, আমরাও কিভাবে চলেছি, নিজের মনের এই গহিনের ভেতরে যে সব সত্যগুলো লুকিয়ে আছে সেইগুলোকে খুঁজতেও আমরাও চলেছি। কিন্তু একটা কথা যেটা বলছিলাম বন্ধু, যে সমস্যা তো রয়েছে, তার সমাধানের উপায় কী, কীভাবে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব, এই যে মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে বের হওয়া কিন্তু কঠিন, তবে অসম্ভব নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিপরীত যুক্তি খুঁজে বের করতে হবে আমাদের। কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে এই যে বিষয়টা আমি গ্রহণ করছি, এর অপোজিটে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা কি আদৌ সত্যি হতে পারে। যারা তোমার সঙ্গে একমত নয় তাদের যুক্তিগুলো মন দিয়ে শোনার চেষ্টা করা উচিত। আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। কোনো তথ্য শুনে তোমার যদি খুব বেশি আনন্দ হয় বা খুব রাগ হয়, তবে বুঝবে সেখানে তোমার ব্যক্তিগত পক্ষপাত কাজ করছে। একটু সময় নিয়ে সেই তথ্যের সত্যতা আমাদের অবশ্যই যাচাই করতে হবে। আরও একটা বিশেষ বিষয় হলো যে প্রশ্ন করার অভ্যাস। নিজের দীর্ঘদিনের লালিত বিশ্বাসকেও মাঝে মাঝে প্রশ্ন করা উচিত। জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে সেরা আবিষ্কারগুলো তখনই হয়েছে যখন মানুষ প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাতে পেরেছে। খুব ছোট করে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে কনফার্মেশন বায়াস হলো আমাদের চোখের সেই চশমা যা কেবল আমাদের পছন্দের রংটুকুই আমাদেরকে দেখায়। সত্যিটাকে জানার জন্য মাঝে মাঝে সেই চশমাটা কিন্তু খুলে রাখতে হবে, এবং সেই চশমাটা খুলে রাখা জরুরি। এবার তোমার পালা, তুমি কিভাবে সেটাকে গ্রহণ করবে। তবে তার আগে শুনবো একটা গান, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

সোমলতা আচার্য চৌধুরী যেমন বলছেন যে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, অবশ্যই আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, তবে আরও একটা জিনিস আমাদের তার সঙ্গে মাথায় রাখতে হবে যে আমাদের নিজেদের বিশ্বাসের বাইরে তথ্যকে সরাসরি কিন্তু আমরা নাকচ করে দিতে পারি না, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেই যে আমাদের বিশ্বাসের বাইরে যে বিষয়টা রয়েছে সেটাকে একটুখানি খতিয়ে যুক্তিপ্রবণভাবে সেটাকে আমাদের খতিয়ে দেখতে হবে, এবং সেটাই কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা। পৃথিবীটা কেবল আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাইরেও অনেক ধ্রুব সত্য রয়ে গেছে। একটা সুন্দর মিথ্যের মায়া ত্যাগ করে একটা কঠিন সত্যকে গ্রহণ করার মানসিকতাই একজন মানুষকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। আমরা যদি নিজেদের ভুলগুলো আয়নার মতো স্পষ্ট দেখতে শিখি, তবেই কেবল সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথটা আমরা খুঁজে পাব। আর সেটা আমাদের করতেই হবে, আমাদের নিজেদের জন্য করতে হবে এবং আমাদের আশেপাশের সমস্ত মানুষদের জন্য করতে হবে। তবে ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে যে আজকে গল্পের সময় শেষ, তবে এইভাবে তো বিদায় নিতে পারি না। আবারও কোনো একদিন তোমার সঙ্গে নিশ্চয়ই গল্প হবে, তবে তার আগে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো থেকোটা একটু গানে গানে বললে কেমন হয়। ক্যাকটাস থেকে আজকের শেষ গান থাকছে তোমার জন্য, ভালো থেকো।

শুনলেন প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের

আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন।

শুনলেন প্রচলিত লোকগীতি শিল্পী পৌলমী দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। বিধানসভায় আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীরা। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আগামী শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা বিধানসভা সূত্রের খবর। তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত ওই বৈঠকে সুবিধাভোগীদের বর্তমান অবস্থা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুর দুটোয় নবান্ন সভাঘরে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। এর আগে তিনি রাজ্যে চালু থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আইনশৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইনশৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 15 মের মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা এবং অবৈধ খননকার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। অন্যদিকে ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। মধ্য কলকাতার এন্টালি থানা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী তাপস মণ্ডল খুনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে 4। প্রথমে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল পুলিশ আশিস খটিক ওরফে বরকা এবং সুজিত রাম ওরফে পল্টুকে গ্রেপ্তার করে। গত শনিবার গভীর রাতে সন্দেহভাজন মিঠুন মণ্ডলের হাসনাবাদের বাড়িতে অভিযান চালিয়ে এফআইআরে নাম থাকা ভোলা করকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে এদের সন্ধান পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, খুনের পেছনে প্রমোটিক চক্রান্তের বিষয় রয়েছে। মৃত তাপসের বিরুদ্ধেও বেশ কিছু অবৈধ কাজকর্মের অভিযোগ ছিল। কোচবিহারের সাহেবগঞ্জ থানার নেলপুর ঘাট এলাকায় গতরাতে অভিযান চালিয়ে পুলিশ তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে। ধৃত রঞ্জিত দাসের কাছ থেকে পাওয়া গেছে একটি দেশি 7mm পিস্তল এবং 4 রাউন্ড গুলি। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর্দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ গত 5ই মে বাড়িপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে ওই দুই পুলিশকর্মী শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার দিহিগাছি গ্রামে গতকাল এক তৃণমূল কংগ্রেস নেতা বোমাবাজি শুরু করলে স্থানীয় বিজেপি কর্মী নিত্যানন্দ পাড়ুই সহ কয়েকজন প্রতিবাদ জানান। তৃণমূল কর্মীরা এদের মারধর শুরু করলে নিত্যানন্দ সহ 5 জন আহত হন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। কলকাতার তিলজলা থানা এলাকার তোপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রিপোর্ট জমা দেওয়ার কথা। ঘটনা তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করে। কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে 4 সদস্যের এই কমিটিতে রয়েছেন ক্ষুদ্র মাঝারি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, দমকল ও অগ্নি নির্বাপন দপ্তরের অতিরিক্ত

অতিরিক্ত মুখ্য সচিব, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। কলকাতা পুলিশকে দ্রুত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল ব্যাগ তৈরির ছোট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশের, গুরুতর জখম আরও পাঁচজন, এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক। এদিকে এই ঘটনায় পুর নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কিভাবে এই বাড়িতে ব্যবসার অনুমতি দেওয়া হল। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি গতকাল আহতদের দেখতে হাসপাতালেও যান। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নজন আইনজীবীর নাম সুপারিশ করেছে। শীর্ষ আদালতে গতকাল ও আজ দুদফায় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ৮ জেলায়। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ বেলা ১২:৩০টায়।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত তবলা, শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, তাল ঝাঁপতাল, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন সুসৌমি মাইতির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

শুনলেন নজরুল গীতি, শিল্পী দেবপম দাস, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, একটু পরেই। উপস্থাপনায় পালক চোখানী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে শুনবেন বাজি ছায়াছবি থেকে গীতা দত্তের গাওয়া এই গানটি।

প্রথমে বাজি ও পরে জুলমি চা ছবি থেকে গান শুনলেন। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনতে পাবেন বাংলায় খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বৃষ্টির কারণে নবরায়পুরে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে এখনো শুরু হয়নি। গান্ধীনগরে সিনিয়র এশিয়ান ভার উত্তোলন প্রতিযোগিতায় ভারতের জ্ঞানেশ্বরী যাদব একটি রূপো ব্রোঞ্জ পদক পেয়েছেন। পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুর প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

0: বিস্তারিত খবরে, নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে শুরু হয়নি। টস করাও এখনও সম্ভব হয়নি। দুই আম্পায়ার কিছুক্ষণ পর ফের মাঠ পরিদর্শন করবেন। বেঙ্গালুরু এগারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। অষ্টম স্থানে থাকা কেকেআরের দশ ম্যাচে পয়েন্ট নয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে লীগ তালিকার শীর্ষে উঠেছে। হায়দ্রাবাদ টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট কুড়ি ওভারে পাঁচ উইকেটে 168 রান তোলে। সাই সুদর্শন 61, ওয়াশিংটন সুন্দর 50 রান করেছেন। হায়দ্রাবাদের প্রফুল হেজ, সাকিব হোসেন দুটি করে উইকেট নেন। জেসন হোল্ডার, কাগিশো রাবাদা তিনটি করে উইকেট নেন। রাবাদা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। বাঙালি ক্রিকেটার রামকৃষ্ণ ঘোষ চোটের জন্য আইপিএল এর ম্যাচে খেলতে পারবেন না। চেন্নাই সুপার কিংস দলের অন্যতম ক্রিকেটার রামকৃষ্ণ গত সপ্তাহে গোড়ালিতে চোট পান। তার পরিবর্তে কর্ণাটকের অলরাউন্ডার ম্যাকনিল হ্যাডলি নুরানহাকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে বোর্ডের প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেই তাকে সই করানো হবে। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস এগারো ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে। প্লে অফে যাওয়ার আশা তারা জিইয়ে রেখেছে। চেন্নাই আগামী 15 মে লখনৌ সুপার জায়ান্টস, 18 মে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 21 মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট লীগের ফাইনালের আজ দ্বিতীয় দিনে টাউন ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান এক উইকেটে 49 রান করেছে। অভিমন্যু ঈশ্বরন 29 এবং শাকির হাবিব গান্ধী 19 রানে অপরাজিত আছেন। এর আগে টাউনের প্রথম ইনিংস 403 রানে শেষ হয়। শচীন যাদব 114, আবলিন ঘোষ 106 রান করেন। শুভম সরকার 66 রানে অপরাজিত থাকেন। মোহনবাগানের রবি কুমার 6 উইকেট নিয়েছেন। আজকের ম্যাচ শুরুর আগে মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু বা টুটু বসুর মৃত্যুতে ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করেন। সিএবি সিনিয়র নকআউট একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ ভবানীপুর ক্লাব 9 উইকেটে শ্যামবাজার ক্লাবকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে আরিয়ান 217 রানে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয়। খিদিরপুর স্পোর্টিং ক্লাব তপন মেমোরিয়াল ক্লাবের বিরুদ্ধে 2 রানে জয়ী হয়েছে। জেসি মুখার্জি টি টোয়েন্টি ক্রিকেটে আজ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কালীঘাট ক্লাব 5 উইকেটে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। মহিলাদের কন্যাশ্রী ক্লাব ফুটবলে আজ ইস্টবেঙ্গল 20-0 গোলে জ্যোতির্ময় এসিকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত এই ম্যাচে সন্ধ্যা মাইতি 5টি, সুরঞ্জনা রাউল 4টি, বীরসি ওরাও 3টি, অষ্টম ওরাও নাওরেম প্রিয়াঙ্কা দেবী, পূর্ণিমা দাস 2টি করে গোল করেছেন। এছাড়া রুবিনা খাতুন, শ্রাবণী মুর্মু 1টি করে গোল করেন। গুজরাটের গান্ধীনগরে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপের ভারোত্তোলনে ভারতের জ্ঞানেশ্বরী যাদব একটি রূপো এবং একটি ব্রোঞ্জ সহ 2টি পদক জিতেছেন। 53 কেজি বিভাগে স্ন্যাচ সেকশনে রূপো এবং 194 কেজি কম্বাইন্ড বিভাগে ব্রোঞ্জ পান তিনি। এই কম্বাইন্ড বিভাগে 216 কেজি ওজন তুলে সোনাজয় করেছেন চীনের জিউলান ঝাও। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের তারকা খেলোয়াড় পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্ণ সেন সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে দুবারের অলিম্পিক পদজয়ী পিভি সিন্ধু স্ট্রেট গেমে চীনা তাইপের তুং সিউ তংকে পরাজিত করেন। আগামীকাল শেষ ষোলোর ম্যাচে সিন্ধু ডেনমার্কের আমালি শুলজের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসের সপ্তম বাছাই লক্ষ্য সিঙ্গাপুরের জিয়া হেং জেসেন্তের বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন। খেলার ফলাফল 21-16, 21-17। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসুর শেষকৃত্য আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। গতকাল রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয় সোমবারই তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টুটু বসুর মরদেহ আজ সকালে তাঁর বালিগঞ্জ বাসভবনে বেশ কিছুক্ষণ স্থায়িত্ব রাখা হয়। এরপর ভবানীপুর ক্লাব এবং সংবাদ প্রতিদিনের দপ্তর হয়ে তা নিয়ে যাওয়া হয় মোহনবাগান ক্লাবে। খেলার খবর শেষ হল।
1: দিস ইজ দ্য সঞ্চয়িতা চ্যানেল অফ আকাশবাণী কলকাতা, ব্রডকাস্টিং অন 297.6 মিটার্স করেসপন্ডিং টু 2008 কিলোহার্টজ। গুড ইভিনিং এভরিওয়ান। Tonight, we present for you our weekly magazine program, Horizon. This is Akashvani.

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকারও। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথগ্রহণ চলবে আগামীকালও। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের ঘটনায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। নিট UG প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে CBI। IPL ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের এ গ্রেড শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অরহর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফয়সলা লিয়া গিয়া উসমে জিতনে ভি

0: खरीफ के क्रॉप से है, उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
1: मंत्रिसभा कयला ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে।
0: होल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इम्पोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
1: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্কেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইলফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের আবহে প্রধানমন্ত্রী গত রবিবার দেশবাসীর কাছে এই আহ্বান জানান। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সাময়িকভাবে কিছু বিদেশি রুটে পরিষেবা স্থগিতও করেছে তারা। আকাশপথের বিধিনিষেধ এবং বিমান জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে এয়ার ইন্ডিয়া সাময়িকভাবে দিল্লি শিকাগো, মুম্বাই নিউ ইয়র্ক, দিল্লি সাংহাই, চেন্নাই সিঙ্গাপুর সহ আরও দুটি রুটে তাদের বিমান পরিষেবা স্থগিত রাখবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা শপথ নেন। আগামীকালও চলবে এই শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য CBIকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে CBI এর দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই কারণে CBIকে তদন্তের ছাড়পত্র দেওয়া হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শুক্রবার ছয় দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচটি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরেও যাবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সুইডেনের গোথানবার্গে পৌঁছানোর কথা। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় তিনি একথা বলেন। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন জয়পুরের বাসিন্দা, একজন গুরগাঁও এবং একজন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে আজ দেশের একাধিক স্থানে তল্লাশি চালায় সিবিআই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে তার দুদিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। কূটনৈতিক মহলের মতে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেইরুটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ লেবাননের সাতটি পৃথক স্থানে যানবাহন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়ে শেষ পাওয়া খবরে কলকাতা 17 ওভার 1 বলে 3 উইকেটে 166 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
2: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं रत्ना पांडे। मुख्य समाचार। 2 दिवसीय ब्रिक्स शिखर सम्मेलन कल से नई दिल्ली में शुरू होगा। विदेश मंत्री एस जयशंकर ने रूस, दक्षिण अफ्रीका, ब्राजील, मालदीव और चिली के विदेश मंत्रियों से द्विपक्षीय वार्ता की। रूस ने भारत को आश्वासन दिया, मौजूदा वैश्विक ऊर्जा संकट के बावजूद सभी समझौतों को पूरा करेगा। अमरीका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप चीन के राष्ट्रपति शी जिनफिंग के साथ महत्वपूर्ण वार्ता के लिए पेचिंग पहुंचे। स्पेस एक्स प्रमुख एलन मस्क और एनवीडिया के जेनसेन हुआंग सहित कई शीर्ष सीईओ भी प्रतिनिधिमंडल में शामिल। और गुजरात के गांधीनगर में एशियाई सीनियर भारोत्तोलन चैंपियनशिप में ज्ञानेश्वरी यादव ने 2 पदक जीते। अब समाचार विस्तार से। 2 दिवसीय ब्रिक्स शिखर सम्मेलन कल से नई दिल्ली में शुरू होगा। विदेश मंत्री एस जयशंकर ने रूस, दक्षिण अफ्रीका, ब्राजील, मालदीव और चिली के विदेश मंत्रियों से द्विपक्षीय वार्ता की। ईरान, कजाकिस्तान, नाइजीरिया और उज्बेकिस्तान के वरिष्ठ अधिकारी कल से शुरू हो रही ब्रिक्स विदेश मंत्रियों की 2 दिन की बैठक में शामिल होने के लिए नई दिल्ली पहुंच गए हैं। इनमें ईरान के कानूनी और अंतर्राष्ट्रीय मामलों के उप विदेश मंत्री डॉ काजिम गरीबाबादी, कजाकिस्तान के उप विदेश मंत्री यरजान आशिक बाबेव, नाइजीरिया के वरिष्ठ राजनयिक राजदूत दुनोमा उमर अहमद और उज्बेकिस्तान के उप विदेश मंत्री अलोवेव जोराबेविच शामिल हैं। विदेश मंत्री एस जयशंकर ब्रिक्स विदेश मंत्रियों की बैठक की अध्यक्षता करेंगे। विदेश मंत्री

0: এবারের গানটি শুনবেন ফুল ওর কাঁটে ছায়াছবি থেকে, কুমার শানু ও অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে।
1: मैंने

এবারে পরপর দুখানি গান শুনবেন কুমার শানু ও আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। ছবির নাম ফুল অর কাঁটে,

কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে পরপর দুখানি গান শুনলেন ফুল অর কাটে ছায়া ছবি থেকে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে শুনবেন হাম দিল দে চুকে সনম ছায়াছবি থেকে হরিহরণ ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে এই গানটি।

এবারের গানটি শুনবেন উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক ও সহশিল্পীদের কণ্ঠে হাম দিল দে চুকে সনম ছায়াছবি থেকে।

এবারে শুনবেন কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে বিজয়পথ ছায়াছবি থেকে এই গানটি।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন জান ছায়াছবি থেকে, মনোহর উদাস ও আলকিয়া ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, বিকেল বা সন্ধ্যের দিকে কোনো কোনো এলাকায় বজ্রসহ ঝোড়ো মেঘের সম্ভাবনা আছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক পরিমাণে ৮৯%, সর্বনিম্ন পরিমাণে ৬০%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন ১৪ মে ২০২৬ বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শুনবেন মহাভারত থেকে পাঠ, ৬টা ৫ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ৬টা ৩০ মিনিটে আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক, ৬টা ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা গর্ভকালীন শরীর চর্চা বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা, ৬টা ৪৫ মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্তী দে ও চন্দ্রজিৎ প্রামাণিক, ৭টা ৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়, ৮টায় জানা অজানা কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন, শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী, ৮টা ৫ মিনিটে নজরুল গীতি শিল্পী সোহিনী ভট্টাচার্য, ৮টা ২০ মিনিটে উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, ৮টা ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ নাথ, ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, ৯টা ২৫ মিনিটে জেলার চিঠি, উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ, ৯টা ৩০ মিনিটে গানে গানের পরবর্তী অংশ, ১০টায় গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, ১১টায় জুয়নের অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় আঁকি মুখোপাধ্যায় ও মল্লিকা চৌধুরী, ১২টায় বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, ১২টা ১৫ মিনিটে লোকগীতি শিল্পী মনিকা রায় কুণ্ডু, ১২টা ৩৫ মিনিটে কৃষকদের জন্য জল হাওয়ার খবর, এরপর গ্রামীণ যুব অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, ১টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, ১টা ৫০ মিনিটে মহিলা মহল ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় ডাক্তার রীনা গড়াই দত্ত, ২টা ৩০ মিনিটে বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, ৫টা ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর জন্য রসায়নবিদ্যা বিষয় নিয়ে রানীশাহী বাণী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন সাহু ও দুজন শিক্ষার্থী, ৬টা ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশনায় আন্নারানী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, ৬টা ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান অর্কেস্ট্রা সংস্কৃতি এবং সাঁওতালরা, এ বিষয়ে আলোচনায় থাকবেন সিংরাই সোরেন, ডাগরমণি টুডু ও সুতালাল সোরেন, ৬টা ৪০ মিনিটে কৃষকদের জন্য জল হাওয়ার খবর, এরপর কৃষি কথার আসর, শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধে মূল উপায়, এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, ৭টা ১০ মিনিটে রামায়ণ গান পরিবেশনায় মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীবৃন্দ, ৭টা ৩০ মিনিটে সমীক্ষা, ৮টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, ৮টা ১৫ মিনিটে অনুরোধের আসর, ৮টা ৩০ মিনিটে অন্বেষা প্রথমে বিজ্ঞানের খবর, এরপরে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ, এ বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, এরপরে শুনবেন কথিকা চিকিৎসা বিজ্ঞানে লেসার বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ সরকার, ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী অনিরুদ্ধ নাথ, ৯টা ৩০ মিনিটে বাংলা নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার, ১০টায় স্বাস্থ্য অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন রূপময় কোলে, ১০টা ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়, ১০টা ৪৫ মিনিটে বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, ১১টা ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোহিনী ভট্টাচার্য,

এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়, 6:35 রামচরিত মানস শুনবেন 110তম পর্ব, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী সোহিনী ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, 8:45 লোকগীতি শিল্পী মনিকা রায় টুডু, 9:10 রাজধারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাপ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, দুপুর 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, বাজিয়েছেন অমলান হালদার, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা বলবেন প্রীতি মুরারকা, 6:30 গুল গুলশন উপস্থাপনায় প্রীতি মুরারকা, 7:10 বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনলেন। 14 মে 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।